0: ছোট খম্ব আলু, শ্রী কলা, ধরা খম্ব আলু, শ্রী শুভ্রা, শ্রী প্রিয়া, শ্রী ধন্যা আদি কিসম আমরাজ্য উপযুক্ত। এক একর জমি পাই 8-10 কুইন্টাল খম্ব আলু দরকার হয়ে থাকে। এই খণ্ডগুড়ি 150-200 গ্রাম ওজনর মুন্ডা বিহন আকারের লগাতু। জমিকু গুণ্ড চাষ করে ধাড়ি কু ধাড়ি 3 ফুট ও গছকু গছ 3 ফুট ব্যবধানে গাত খোলতু। গোবর খত এবং জমি উপরে উর্বর মাটি সমপরিমাণর মিশাই গাতগুড়ি পূরণ করন্তু। একর প্রতি 32 কিলোগ্রাম যবক্ষারজন সার, 24 কিলোগ্রাম ফসফরস সার ও 32 কিলোগ্রাম পটাশ সার প্রয়োগ করন্তু। লগাইবা বেলে সমুদায় সুপর ফসফেট প্রতি মন্দারে মাটি তলে প্রয়োগ করন্তু। মন্দারে খম্ব আলু বিহনকু 5-10 সেমি গভীরে পোতন্তু। বর্ষা আরম্ভ পূর্বরু খম্ব আলু লগা হয়েছিলে। বিহন লগাইবা পরে মন্দাকু শুখিলা নড়া, ডালপত্র বা ঘাস দিয়ে ঘোড়াই দিন্তু। লঙ্কামরিচ ফসলরে বর্তমান সময়ে অষ্টপদী লাগিবার সম্ভাবনা আছে। অষ্টপদী দ্বারা আক্রান্ত লঙ্কামরিচ গছর পত্র তলকু মোড়ি হয়ে যায় এবং মোচা হয়ে যায়। পত্রর ডেম্ফ অধিক লম্বা হয়ে পরে শুখি মরি যায়। রাসায়নিক উপায়ে লঙ্কামরিচ ফসলরে অষ্টপদীর পরিচালনা পাই একর প্রতি 600 মিলিলিটর প্রোপারাজাইট নামক কীটনাশক কিংবা 160 মিলিলিটর স্পাইরোমেসিফেন নামক কীটনাশক কিংবা 250 গ্রাম ডাইনোটোফ্যুরান নামক কীটনাশক 200 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। কদলী গছরে ঘূর্ণিপোক বা শুণ্ঢ পোকর পরিচালনা পাই কদলী বগিচারে একর প্রতি 10টি কসমোলেওর থিবা সঙ্গ আকর্ষক যন্তা বসান্তু। গছ লগাইবা বেলকু কন্দাগুড়িকু উষুম পানিরে বুড়াই 30 মিনিট পরে চারা লগান্তু। গাতগুড়িকরে 250 গ্রাম নিম্ব পিড়িয়া কিংবা 25-50 গ্রাম যেকোনসি দানাদার কীটনাশক দেই লগান্তু। এই পোকর আক্রমণরু রক্ষা পাইবা পাই আক্রান্ত গছকু কাটি টিকিটিক করে খরারে শুখাই দিন্তু। কদলী বগিচা সফা সুতরা রখন্তু। গছ প্রতি 2 মিলিলিটর ইমিডাক্লোপিড 30 SL ইঞ্জেকশন সাহায্যরে কণা উপরু 10 সেমি ছাড়ি তেরছারে গছ কাণ্ডরে দিন্তু।
1: इयम् आकाशवाणी सम्प्रति वार्ताः श्रूयन्ताम् प्रवाचिका निधिः झाः। अथ वार्ताः। भारत फ्रांसयोः आर्थिक औद्योगिक सहकारं प्रगाढं कर्तुं प्रयत्नस्य भागरूपेण प्रधानमन्त्रिणा नरेन्द्र मोदिना पेरिस नगरे प्रमुखैः फ्रांस देशीयैः वाणिज्य नेतृभिः सह अनेकानि उच्चस्तरीय मेलनानि विहितानि। प्रधानमन्त्री पेरिस नगरे मिस्ट्रल AI संस्थायाः सह संस्थापकेन मुख्य कार्यकारी अधिकारिण्या सह आर्थर मेंच इत्यनेन सह अपि मिलितवान्। सामाजिक प्रसार माध्यमे प्रधानमन्त्रिणा भारतस्य वर्धमान AI इति पारिस्थितिक व्यवस्थायाः अवसराणां विषये अपि अवधानं प्रदत्तम्। प्रधानमन्त्री नरेन्द्र मोदी नवदिल्ल्यां प्रधानमन्त्री विकसित भारत रोजगार योजना इत्यस्यान्तर्गतं 2400 कोटि रूप्यकाणां प्रोत्साहकाणां वितरणं करिष्यति। नवदिल्ल्यां योजनायाः विषये प्रसारमाध्यमान् सम्बोधयन् श्रम रोजगार मन्त्री डॉ मनसुख मांडवीयः अवोदत्

মনে পড়ে অতীতর স্মৃতি, জহ্নর জ্যোৎস্না ও আকাশের মিটি মিটি তারা, কথারে কথারে ভাসি আসুথিবা প্রতিশ্রুতির মহক, পরস্পরকে সবুদিন নিজর করিবার স্বপ্ন, গপরে গপরে নই আসুথিবা আখিপতারে সাইতা স্বপ্নর মহল, সবু আজি মিছ, সবু প্রতারণা। হেলে স্মৃতি, সে তো মন তলে জ্বলে উঠে প্রতি মুহূর্তে।

নৈর ধারা সিনা শুখি যায়, শুখে নিষ্ণতির ধারা, শ্রাবণ সিনা চালি যায়, হলে আখির শুখে না শ্রাবণর ধারা। বিনা বজ্রপাতরে বর্ষা পরে স্মৃতি আনি দিয়ে দুঃখর বন্যা, সাথী বিনা জীবনর না ভাসি যায় স্মৃতির সুরে, ভুলিবার অপচেষ্টা ভিতরে দিন পর দিন বিতে যায়।

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরার একনিষ্ঠ
1: নমস্কার আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুচন্তি রশ্মিতা দাস মুখ্য সম্বাদ আজিঠারু দুই দিনিয়া ওড়িশা গস্তরে আসুচন্তি রাষ্ট্রপতি ময়ূরভঞ্জ জিলারে বিভিন্ন প্রকল্পর করিবে উদ্ঘাটন নূয়াদিল্লিঠারে আজি পিএম বিকশিত ভারত রোজগার যোজনা অধীনরে 2,400 কোটি টঙ্কার প্রোৎসাহন রাশি প্রদান করিবে প্রধানমন্ত্রী রাজ্যর বিভিন্ন কলেজরে স্নাতকরে নামলেখা পাই সিট সংখ্যা বৃদ্ধি এবং রক্তহীনতার কারণ ও নিরাকরণ উপরে জনসচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ পালন করা যাচ্ছে বিশ্ব রক্ত শিকুলি দিবস। ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଆଜି ଅପରାହ୍ନରେ ଦୁଇଦିନିଆ ଓଡ଼ିଶା ଗସ୍ତରେ ଆସୁଛନ୍ତି। ଗସ୍ତ ସମୟରେ ରାଷ୍ଟ୍ରପତି ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାରେ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେବେ। ରାଷ୍ଟ୍ରପତି କୁସୁମୀ ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ 113 ଖଣି ପ୍ରଭାବିତ ଗ୍ରାମରେ ଏକ ବୃହତ୍ ଗ୍ରାମୀଣ ପାଇପ୍ ଜଳ ଯୋଗାଣ ପ୍ରକଳ୍ପର ଉଦ୍ଘାଟନ କରିବେ। ଏହା ବ୍ୟତୀତ ହାଟବଦ୍ରାଠାରେ ବ୍ରହ୍ମକୁମାରୀ ସଂସ୍ଥା ପକ୍ଷରୁ

শ্রোতা বন্ধু, হেলো বারিপদা কার্যক্রম সম্পর্কে সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হেউচি কার্যক্রম হেলো বারিপদা। এই কার্যক্রমর পুনঃপ্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট রু 9টা পর্যন্ত শুনিপারিবে। হেলো বারিপদা কার্যক্রমরে নিজ পছন্দর গীতকু সামিল করিবাকু চাহুথিলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। আউথরে কই রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে টেলিফোন করন্তু। টেলিফোন নম্বর 06792254105। সূচনাটি এতিকিরে শেষ হলা।

শ্রোতা বন্ধু, সূচনা ও সম্বাদ আজ এতিকি। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ এবং পরে পরে আজির প্রসঙ্গ রিলি করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারে কিছু বিজ্ঞাপন পরে পরে।

0: যেতে পড়ে সেতেবেলে মু সেই কাম সব করে দেখায় তেণু মু ফার্স্ট হি পারে
1: বেশ খুশির কথা
2: হো সবুদিন ভাই চাষি ভাই মানুষ কহবা যে টিকি মতামত দিয়ে আমি দ্বিধাড়ি লেখিকি জনাইবে তাকে কেমতি লাগুছি আমার কার্যক্রম আউ কিছু যদি আমি টিকি পরিবর্তন করে পারিবা কি নয়া দিগরে টিকি আগ্রহ দেখাইবা তাহলে কার্যক্রম আউ টিকি ভাল হবো নাকি
3: আউ যো মানে আমাকে চিঠি দৌচন্তি সেমানে নিশ্চিত ভাবে তাঁকর নাম গাম ঠিকনা ঠিক ভাবে লেখিবে যা ফলে আমি স্পষ্ট ভাবে পড়ি পারিবা এবং আমার এই কার্যক্রম কেমতি আগুকু আহুরি যা ফলে কি আমি কার্যক্রমকু ঠিক ভাবে উপস্থাপনা করি পারিবা
2: আমাকে চিঠি লেখিবা ঠিকনা হলা চাষবাস বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিন নম্বর 757002 জেলা ময়ূরভঞ্জ
3: আমাকে শুণুথা সমস্ত ভাই ও ভৌণী মানুষ পুণি থেকে শুভেচ্ছা জনাই আজির কার্যক্রমকু আমি এইটি রাখুছু
4: নমস্কার।

শ্রোতা বন্ধু, আপন মানে ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণুচন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হেউচি এফএম ব্যান্ডরে 102.9 মেগাহর্জ যোগে। পরবর্তী গীতটি নেইচু ধনরি রক্ষিবু শপথ মর চলচ্চিত্রর, মৃদুকণ্ঠরে গাইছন্তি শিল্পী অভিজিৎ এবং নিবেদিতা।

0: ছেলেটি খাই বলে
1: দেব শিশু কচ চিন্তা কলা ব্রাহ্মণী কু পারি করিবাকু হেব রাক্ষস শিশু মানকর মায়া জানি পারলা না।

আজি দেবযানী অচেত অবস্থায় পড়িগলা আশ্রমর শিশু মানে কোলাহল কলে শুক্রাচার্য ধ্যান বলরে জানি পারি কচকু আহ্বান কলে নিজর উদর ভিতর কচ শব্দ কলা শুক্রাচার্য ঋষি পচারে কচ তোমার উদর কু গলু কিভাবে সেই সময় কচ কুচি গুরুদেব রাক্ষস শিশু মতে নিধন করিলে শরীরকু মোর ভস্মীভূত করিদেলে।